0: ছাত্রা শোভন পেল আপে পাণ্ডে সাজন পেবুদে একটু সময় তুলে নেন্দি
1: আপনি যা যে করি।